फिल्मी तर्जनी पे ये सुंदर सा गीत इसमें गणेश जी की महिमा गाया गया है फिल्मी तर्जनी पर। यू कैंट योरसेल्फ नीट कनुफलन, यू कैंट योरसेल्फ नीट कनुफलन एन यू कैंट नीट ओप योर आइगन शोल्डर उइथुइलन। Het leven draait om leven voor elkaar. Geef dus tijd aan degenen die van harte van je houden. Relaties zijn niet afhankelijk van geld, want sommige relaties leveren geen winst op, maar ze maken het leven wel rijk.